স্তন্যপান সপ্তাহ। এই বছরের মূল বার্তা হল সবার সাহায্য, সবার স্তন্যপান। আমরা সবাই জানি মায়ের বুকের দুধই শিশুর জন্য শ্রেষ্ঠ খাবার। জন্মের পর প্রথম এক ঘন্টার মধ্যে স্তন্যপান শুরু করা, প্রথম ছয় মাস শুধু বুকের দুধ খাওয়ানো এবং দুই বছর পর্যন্ত বুকের দুধের সাথে বাড়ির খাবার দেওয়া, এটাই একটি শিশুর সুস্থ ভবিষ্যতের চাবি। স্তন্যপান শুধু মায়ের একার দায়িত্ব নয়, মাকে সময় দেওয়া, সাহায্য করা, সম্মান করা, এটা আমাদের সবার কাজ। শ্রোতা বন্ধুরা, আজ ভারতীয় রসায়নের জনক হিসেবে পরিচিত প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিন। তার জন্ম বর্তমান বাংলাদেশের কাটিপাড়া গ্রামে। প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় বিজ্ঞানী ও শিক্ষক এবং প্রথম আধুনিক ভারতীয় রসায়ন গবেষকদের অন্যতম। তিনি 1896 সালে স্থিতিশীল যৌগ মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন এবং 1901 সালে ভারতের প্রথম ঔষধ প্রস্তুতকারী সংস্থা প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি একজন সমাজকর্মী ছিলেন এবং জাতিভেদ প্রথাকে সমর্থন করতেন না। তিনি 1944 সালের 16 জুন 82 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আজ তার জন্মদিনে তার প্রতি রইল সশ্রদ্ধ প্রণাম। শ্রোতা বন্ধুরা, আজ স্বাধীনতা সংগ্রামী লেখক এবং মধ্যপ্রদেশ রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী পণ্ডিত রবিশঙ্কর শুক্লার জন্মদিন। তিনি অল্প বয়স থেকেই দেশের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। অসহযোগ আন্দোলন, সত্যাগ্রহ, জেল যাত্রা, সবকিছুতেই তিনি ছিলেন সামনের সারিতে। স্বাধীনতার পর তিনি মধ্যপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এবং রাজ্যের উন্নয়নের ভিত গড়ে দেন। সরল জীবন, কঠোর পরিশ্রম আর দেশপ্রেম, এগুলিই ছিল তার আদর্শ। গ্রামোন্নয়ন, শিক্ষা, কৃষি এবং হিন্দি ভাষার প্রচারে তার বড় ভূমিকা ছিল। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বহুবার জেল খেটেছেন। পণ্ডিত রবিশঙ্কর শুক্লা 1956 সালের 31 ডিসেম্বর দিল্লিতে পরলোক গমন করেন। আজ তার জন্মদিনে তার প্রতি রইল সশ্রদ্ধ প্রণাম। শ্রোতা বন্ধুরা, আজ আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস। বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয় 30 জুলাই। ভারতের মতো দেশগুলিতে বন্ধুত্ব দিবস জনপ্রিয়ভাবে অগস্ট মাসের প্রথম রবিবারে পালিত হয়। এই দিনটি মানুষকে বার্তা, শুভেচ্ছা, উপহার, ফ্রেন্ডশিপ ব্যান্ড এবং একসাথে কাটানো অর্থপূর্ণ সময়ের মাধ্যমে বন্ধুত্বের প্রতি ভালোবাসা, যত্ন, কৃতজ্ঞতা এবং সম্মান প্রকাশ করতে উৎসাহিত করে। বন্ধুত্ব মানে শুধু একসঙ্গে সময় কাটানো নয়, এর মধ্যে রয়েছে বিশ্বাস, সমর্থন, যত্ন, সততা এবং বোঝাপড়া। বন্ধুরা কঠিন সময় আমাদের পাশে থাকে, আনন্দের মুহূর্তগুলোতে অংশ নেয় এবং আমাদের মূল্যবান অনুভব করায়। এই বছরের থিম হচ্ছে বন্ধুত্ব দিয়ে মানুষের ভালোবাসা, অনুভূতি এবং মানবিকতা শেয়ার করা। আপনাদের সকলকে জানাই এই দিবসটির অনেক অনেক শুভেচ্ছা।

শ্রোতাবন্ধুরা গানটি শুনলেন মান্নাদের কণ্ঠে। আসরের এবারের গানটি ফুলেশ্বরী ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, জুবিন গর্গের কণ্ঠে চিরদিন তুমি যে আমার এই ছায়াছবির গানটির সাথেই শেষ হচ্ছে আজকের বাংলা অনুষ্ঠান। প্রচারিত হলো আকাশবাণীর শ্রী বিজয়পুরম থেকে। বাংলা অনুষ্ঠান থেকে আমি অনামিকা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।